আর উঙির সেবজিগমা গোমান আর উঙির সেবজিগমা গোচনা টুঙাল আর উয়ার দে কান্দ গো কান্দ আজগ আয়ং।